0: গীতটি সকলোৱে শুনিলা নহয় জানো? তোমালোকে এইবাৰ গীতটি লিখিবাচোন। প্ৰথমে স্থায়ী ভাগ লিখি লোৱা।
1: হম এক হ্যাঁ হম এক থে হম এক রহেঙ্গে। ক্যা লিখা?
2: হম এক হ্যাঁ হম এক থে হম এক রহেঙ্গে।
1: হম এক হ্যাঁ হম এক থে হম এক রহেঙ্গে। ইহা স্থায়ী হ্যাঁ।
0: স্থায়ী ভাগ লিখিলানে? ইয়ার পিছত প্রথম অন্তরাটো লিখি লওয়া।
1: পহলা অন্তরা লিখিয়ে। অন্তরে কি পহলি লাইন হ্যাঁ? মিলকর কদম বড়ায়েঙ্গে মিলকর কদম বড়ায়েঙ্গে। দূসরি পংক্তি হ্যায় আগে বড়তে যায়েঙ্গে আগে বড়তে যায়েঙ্গে। হমকো হমকো রোক সকে না কোই হমকো রোক সকে না কোই। হম বায়ু কা হম বায়ু কা বেগ হ্যায়।
0: প্রথম অন্তরাটো আকো এবার শুনিবা দেই।
1: মিলকর কদম বড়ায়েঙ্গে আগে বড়তে যায়েঙ্গে। হমকো রোক সকে না কোই হম বায়ু কা বেগ হ্যায়। লিখা?
2: জি স্যার।
1: आप पढ़िए पहला अंतरा।
2: मिलकर कदम बढ़ाएंगे आगे बढ़ते जाएंगे हमको रोक सके ना कोई हम वायु का वेग है।
0: तार पिसत आको स्थाई लय आहिबा।
1: हम एक हैं हम एक थे हम एक रहेंगे। हम एक हैं हम एक थे हम एक रहेंगे।
0: इतिया দ্বিতীয় অন্তরাটো লিখি লওয়া।
1: হম কিসি সে কম নহি। ক্যা লিখা?
2: হম কিসি সে কম নহি।
1: হমে কিসি কা ডর নহি হমে কিসি কা ডর নহি। তৃতীয় পংক্তি হ্যায়

Rana klanta na hao, rana klanta na hao, rana klanta na hao, rana klanta na hao. Ei muhurto loi, ei muhurto te mor, ki manta te ke, kutru dutta tir na hai moran. Rana klanta na hao, rana klanta na hao, rana klanta na hao, rana klanta na hao. ঝনঝনাই আজি ঝনঝনাই মোর গণন জোয়ানর মারণ আশ্রয় গমগমাই আজি গমগমাই জয় প্রতীক্ষা ধ্বনি রে মোর রাষ্ট্র নিয়তির রূপ ধরি কাপুর শত্রুর বিদারিম বক্ষ করিল লোপন দিগ্ভ্রান্ত নহও দিগ্ভ্রান্ত নহও দিগ্ভ্রান্ত নহও দিগ্ভ্রান্ত নহও কোন সক্রান্ত যি সক্রান্ত মোর দেহ ধ্বজার হয় গর্বর আঘাত অকাল পতন রণ ক্লান্ত নহও রণ ক্লান্ত নহও রণ ক্লান্ত নহও রণ ক্লান্ত নহও।

0: হব দম্ভ তর্ক যাব ভারত সিংহ আজি জাগ্রত হয় প্রতি রক্ত বিন্দুতে সহস্র শহীদর সাহর ঐতিহ্য উজ্জ্বল হয় নর রক্ত লুলুক কর রাজ্য লুলুক নর রক্ত লুলুক কর রাজ্য লুলুক করো সাবধান হক পশ্চাৎগামী মহারুদ্র রূপে মহাসত্য রূপে মহারুদ্র রূপে মহাসত্য রূপে নুর্মুক্তি সন্ন হয় অগ্রগামী দেশর মাটিত আমি বক্ষ রক্তেরে স্বাক্ষর করি করি সপিম জীবন রণক্লান্ত নহও রণক্লান্ত নহও রণক্লান্ত নহও রণক্লান্ত নহও এই মুহূর্ত লই যি মুহূর্ততে মোর সীমান্ততে
1: ভূপেন হাজৰিকাৰ কণ্ঠগীতটি শুনিলে। এইবাৰ এয়া আৰতি শৰ্মা, গীতিকাৰ আনন্দীৰাম দাস।

রুদ্রবরুয়ার কণ্ঠগীতটি শুনিলে। তাহানের গীত অনুষ্ঠানটির ইমানতে অন্ধ পড়িল। এয়া আকাশবাণী গুৱাহাটীৰ মহাবাহু অনুষ্ঠান পরিচিতি।

প্রতিখন ঘরের বাণী আকাশবাণী, সকলোরে হৃদয়ের বাণী আকাশবাণী। আমি আগবাড়ি আপনার সঙ্গে অন্তরঙ্গ সম্পর্ক গড়িবলৈ। মাত্র এটা ক্লিকতে আমার কেন্দ্রবর অনুষ্ঠান লাইভ, মন কি বাত, সংগীত, নাটক, খেল আর প্রতিটোপলর নির্ভরযোগ্য বাতৰিৰ সৈতে আমার ওয়েবসাইট আকাশবাণী ডট জিওভি ডট ইনত। নতুন ভারত, ন রূপত আকাশবাণী।

0: আসল কামকেইটাই করে আহিলে।
1: তারপর উজান বজারলে গিয়ে মূর খুড়াদেও নগেন কটকীর ঘরতে রাতিটো পার করল। পিছদিনা পুয়া রেলত উঠি জাগিরত পাইছিল। সরু মামার হাতর পরা রেঞ্চ পাত লো মোনাত ভরায় সাইকেলে নিজা ঘর পালোহি। বাগজাপত সোমায় গম পাল বরমামা ধর্মনাথ বরঠাকুরক আগদিনা আবিলি গ্রেফতার করে নিলে।
2: এতিয়া ঠাইখিনিহে ঠিক নহলগৈ।
1: আগতে এবার ঠাই বাছনি করবলে মানু গৈছিল, কিন্তু উপযুক্ত ঠাই উলিয়াব নোৱাৰাত তেওঁলোক ঘূৰি আহিছিল। সেইটো দলত মই নাছিলোঁ, কিন্তু এইবাৰ মই ঠাইটুকুৰা দেখিছোঁ।

0: বহু নারী ধর্ষিতা হল। স্বাধীনতা বিচরা জানু পাপ, প্রভু ক্ষমা করিবা আমাক। বিপ্লবী বন্ধু সকল, আমি সকলে শপথ লৈছো, প্রতিজ্ঞা করছো যে কেতিয়াবা যদি কোনোবা এজন ধরাও পড়ো তেতিয়া নিজে মরি যাম, কিন্তু কারো কথা কেতিয়াও প্রকাশ নকরিম।
1: হয় গোসাই।

0: হে ভগবান, কাম ফেরা যেন ভালে ভালে হয়ে যায়। প্রভু সহায় করিবা। হরি হরি রাম রাম,
1: হরি হরি রাম রাম, হরি হরি রাম রাম।
0: হে প্রভু, মহাভারত যুদ্ধত পাপ নাছিল, তুমিয়ে কইছিলা। আমার বহুতকে সিহতে হত্যা

0: গোয়ার আর রূপর কুঁয়ারির মিলন নয় মোর পছন্দ, দুইটাকে কাটি কুটি করে দিম লন্ড ভন্ড।
1: খবর খবর খবর
0: কোলা কোলা বজারত এনার দিও অনবরত, এনার যোগান ধরে যাও তার বাবে কিছু কমিশন পাও। দে যুদ্ধ
1: খবরদার
0: খবরদার
1: খবরদার।

0: গোজালৰ দৰে বহিনো কি চিন্তা কৰি আছে?
1: নাই কন্দাও, ক'তনো কন্দা দেখিলি? অ, সিহঁত শুলে নে?
0: শুলে।
1: এই মৌতীজনী দেখোন হাতে কানে একোৱেই নাই, কি ক'ত লাগে দিবি?

0: সোজা সরল সহজ মানুষের পৰা তেনেকুৱা লাখ লাখ কাগজ লব পাৰি বুঝছে
1: তহত সমুদায় বৰ উঠিছে হা লেখা পড়া করা লড়া ডাঙরক সম্মান রাখি সমুদায় কথা কব নো
2: কি সম্মান রাখব কি সম্মান রাখব হাতে কামে যে লগা না সেই সম্মান তয় বায়ন খুড়া হিতে আজি দুপরিয়া মহাজনের ঘর স্বামীদের তাই কি আলোচনা করছিল
0: তহতর ভুল আর সরলতার হাতত এখন ফটা গামোচা লো অহা এই মানুষটো আজি মহাজন বুঝছ তহতর মাটি বাড়ি আছে খেতি আছে তহতে অন্য কথা ক মহাজন অন্য কথা ক
3: ওই তহতে আমাক অপদস্থ করেছ ওই তহতে আমাক অমান করেছ মানে মানে জানা নাই কুরুক্ষেত্র হয়ে যাব শিক্ষিত দেখছে শিক্ষিত দেখছে মানে
1: রাইজ রাইজ মই মেল ভাঙিলো মেল সমুদায় ভঙ্গ মাটি মহাজনে খাব
4: আমিও দেখিম গোবরের মাটি গোবরের ওই গোবর কাই
2: ভাই কা খামোছে দেখুন ওই গোবর
4: ভাই শুন তই কালিলৈ তোর মাটিত হাল জুড়বি
5: কিন্তু
4: আমি আছো কইছো নহয়
2: আমি আছো বুলি
5: কিন্তু মহাজনের বন্দুক আছে চৌকী মানুষ আগর পুলিশ টুলিশ আনি যদি
4: নাই বুঝছ তই একো চিন্তা নকৰিবি তোর তোর মহাজনের হুকুমত আজি কোনেও বন্দুক নলয় সিহঁতর হুকুমত পুলিশ নাহে পুলিশ যদি আহে আহিব আমার বাবে তহতর বাবে মহাজন রাইজর শত্রু সমাজের শত্রু দেশের শত্রু বল কাইলৈ ৰাতিপুৱাই আমি গাঁৱৰ গোটেই লৰাবোৰে তোৰ লগত থাকিম
5: এই যে এই যে

বিদ্যার্থীর অনুষ্ঠান প্রাথমিকর পৰা মাধ্যমিক বিদ্যালয়ৰ পাঠ্যক্রমৰ ভেটিত ছাত্রছাত্রীক সমৃদ্ধ কৰা একমাত্র অনুষ্ঠান প্রচারৰ সময় প্রতি সোম বুধ আৰু শুক্রবাৰে বিয়লি 5:45 মিনিটত।

লাকে আকাশবাণী গুয়াহাটি মহাবাহু বিরতার জৈক থাকে থানাবাং নিলি বন্তি টিমুংপি স্টেডালং কেদাম তাং পাই পাই নিফাই হিনি আর নি পেন কাপে দোপন বম আর মুফাই লাখা আপ্রাং সি আবে মেথাং কালাখা আশাই পিনি ইংটন পনটাংলো পেনা পেনলাসো ফাই লাখা আদুন্থু আবে পাংচেং পন্থুগো বাংস আশাই চিটি নিফাই ক্রিপো আর নি আন্দু পঞ্জি আর মুফাই লাখা আদুন্থু আবে আলং সরকার আহীন পেন কেতই পন ফাই লাখা আতু মেথাং কালাখা আংথে ঘাই হুই লং লংচারি পনসি হেমতুন তিন আলং তা ফুরি দাম্পু রাত আতুম পিনি আজো জিরলো আপর আন এস সি ডট সেন্সাস ডট গভ ডট ইন পোর্টেল আলং মেথাং মোবাইল নম্বর চিপি পঞ্চি ওটিপি আজক পেন লগ ইন ক্লেম নাংপো পিনি আজো জিরলো আপর আন কাংপু পঞ্জি লাসু পোর্টেল আলং আসামিস ইংলিশ পেন্ডাং লক ফাই ক্রিপলি আলামথে পেন রাত আতুম লামথে পাপলিং পনাংপো লাসু আফান ডিজিটাল ম্যাপ আলং মেথাং আহেম পাংথে উন্জি লাহাই আলামথে পিপন ডেট আফি কেলং পন মেথাং কালাখা আংথে কেবাংজি আপর মাতে পেনা পেন ফাইলাখা

লাকে আকাশবাণী গুয়াহাটি মহাবাহু পিনিকে পাই পাই নিফাই ক্রেট রক ভমকুরু আনি কার্বিং ডেং আলং নিলি বন্তিটি মুংপি কাদু কবিয়া ফান্তা কার্ডম পাজিরসি কার্বিং ডেং পথ ডাং পন্থল কার্বিং ডেং কেবাং মিডিয়াম ভি পেন মিটার ফারু প্লিরা ক্রে ইসিরা টবরা ফ কিলো হার্স পেন ফারু টক্সিরা ইংকরা সির কেবলা পেন মেগা হার্স পেন লে ফারু ইসিরা ইসিরা টবরা ট্রক হানল আদুন্দ্রং রেং দাম দিয়া প্রাং পিনিয়া সারলামথে আর জি এক্সনাং পিনিয়া সারলামথে চিংবার চেৎসি চেরেন লং নাংতা নাংসি নি লুথং নেতা নেরি কং বেং লং চিংবার চেত কাচিপাচর কুয়া ফানসি কি পুদামালামথে লামথে কেমান মনিত আংবং আওত আদুর কেডু কেপ্লাং কেলু কেরে কেথে কেবি লাসন চিংবার চেত আংবংসি কাচিপাচর মতে কাচি এন কাচি দু আতুমসি কে অং পুতামি বাংহিনিয়াং বং কামাথা আনিং আংথেন চেংবার চেত লোটে আনিং চেংসাম্পো লাপেন চিপু চিদি নাদিম আবিদেত পু পুয়া ফানসি কি পুদা পিনিয়া সারলামথে লাপান হেনল আদুন্থং দেং দাম দিয়া ফ্রাং পিনাপ কার বিয়ং দেং লং কুপিপিসি কিরত কিপার জুপনিক জমা জাথানিক সানাং পেনাপ কে পাই পাই নিফাই ক্রিট রক্সি উর্মি আনি কার্বিং ডেং লং পেন আপ্রাংসি বিরদার জিগ লং পো আদুন্থু সারলাম থে পেনাপ কে উর্মি আনি আপৎসি লু নাং ডেং আলং লুন বা নাং ডেং পেন কাংবরা মিলিক রজনী তিমংপি পূর্ণকান্ত তারু লাপেন জেকলিন তেরন পি কিলুন আসনসন আলুঞ্জির আর জিগ লং পো লাপেন লামজি রাং ডেং আলং মন্দর তেরাং কেথান পন সাই কাতিকি আহুত কাচে রক্তক নাংজি আসনসন আকেং কাম আপুথাক লামজিরটা আরজিক লংপো লাকে আকাশবাণী গুয়াহাটি মহাবাহু পিনিকে ভংকুরুয়ানি আপৎসি লুনাং দেং আলং পেন আং দেং চারি বাং নিং কেহাং আসনসন আলুঞ্জির আরজিক সেনাং পিনি আং দেং চারি বাং আলং পেন আপ্রাংসি আলুঞ্জির আরজিক সেনাং কিলুঞ্জি পানসিং ক্রু আলুনালাম থে কুমাচিং আদিম সুপি

লাগে আকাশবাণী গুৱাহাটী মহাবাহু আদুন দেং দাম দিয়া প্রাং ইসন কেনং সর বিরতা আর জেসনাং ওরিং বিরতা আসাম পাওয়ার জেনারেশন কর্পোরেশন লিমিটেড আলং আকিলে কিদু এসিস্টেন্ট ম্যানেজার লাপেন জুনিয়র ম্যানেজার আংহয় কাপা প্লেং পঞ্জিয়া ফান কাচুনিং রিয়ালো হাং পন তাংল এসিস্টেন্ট ম্যানেজার আংহয় থংকেবরা ফদু লাসুয়াং বং আলং ইলেকট্রিক্যাল লাপেন সিভিল আর এন হিনি মেকানিক্যাল ট্রক হিউম্যান রিসোর্স ফ্লি ইনফরমেশন টেকনোলজি কিথম লাপেন ইনস্ট্রুমেন্টেশন হিনি দু কাচুনিং রিদুঞ্জি নিঙ্গেহাং আতুম বিই বিটেক কালিতে নিঙ্কান কেথম কাচারলি তাং ডিপ্লোমা দুনাংজি হিউম্যান রিসোর্স আরেন আফান বাংফু আতুম এম বি এ কালিতে পি জি ডি এম আংদেং কাচারলি তাং আতুম নাংজি নংনাম চিকলো ইজন আলং সেকা সুরি থংকেবরা ট্রক সি রাফারুকে থম পেন সেকা লাক ইসিরা সুরি ক্রেহিনী আন লাপেন গ্রেড পেলে সুরি ক্রেপলি রাফারুহিনী লাপেন আসনসন বনাস তাদুজি জুনিয়র ম্যানেজার আংহয় থংকেবরা ইসিদু লাসুয়াংহয় আলং ইলেকট্রিক্যাল গৃহিণী সিভিল সিরকেপ মেকানিক্যাল ট্রক ইনফরমেশন টেকনোলজি হিনি লাপেন ইনস্ট্রুমেন্টেশন হিনি দু বাংফু আতুম ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা কেডেং তাং আতুম নাংজি নংনাম চিকলু ইজন পেন সেকা সুরি করেনের কেপরা সেকা সুরি সিরকেপ কেপরা হিনি লাপেন গ্রেড পেলে সেকা সুরি ক্রেহিনী লাপেন ফারুইসি লাপেন আসনসন বনাস্তা দুজি আঠা কেজং তাং কে দোয়ান আংহয় আফান্তা বাংফু আতুম আর তা নিকানি কয়রাই সি পেন থংকেবরা নেরকেপ আং বংসি দুচনাংজি আং তো নালাম থেলা পেন কাচুনিংরি দুঞ্জি আফান নিঙ্গেহাং আতুম www.apgcl.org.com আ ওয়েবসাইট আলং লাং ইকতামে কাচুনিংরি আলো জুনিয়র ম্যানেজার আফান পাই পাই আচে ক্লো নিফাই ইংকরাই সি লাপেন এসিস্টেন্ট ম্যানেজার আংহয় আফান পাই পাই নিফাই ইংকরে কথম আর্নি আন আদুসি আর্নি পুসি পাঠিক পনল বরেঙ্গ বিরটা পানসি কাংত নিগলো

0: Duma ke e oke pranaphan henu pu alanthe duma ahoma long ke tok ilitum kaddo kaveta theklong hurlo. Bonta muniratum non puta duma mongbom chobom lapen duma saini pen henotsi chobom lang. Ok pran chepe mesenji pulo tangte duma ason an pen chepa helunanji. Duma ke mong ke cho lapen kahenot pen ing por elang joy ing huarlo e hambi along ta ক্যান্সার কে সুলং থে দুমা কে মং আমি হি দুমা কে মং মে আতুমা ফান কার উট পেন আজয়নে এ অক এ প্রাণ হেনো ই ডাকছে লাসি হিথি কুলার মোটর কারিয়ার লো লাপেন মনিত কাচিংলুম আলং দুমা মং মে দেট নাইজে ওসো কাচো পাথে আসার পিমার আতুমা ফান দুমা পাচোছে দেট নাইজে লাপেন মং মে দেট নাইজে কেমেসেন আজির পজির পিয়া তুমা ফান দুমা তিরবা বেদেৎসি আকেমে আর্তা কাবেদেত আও সোমার তুমা ফান দুমা পাচ্চো লাপেন পামং লংলে দেত নাইজে নেইচি বেকথা ইলিলে দুমা আফান কেচো কালি বনতা দুমা সি এফান এ কেচো ইলিলে বিড়ি সিগারেট আফান কাংসিপ কালি বিড়ি সিগারেট সি এফান এ কাংসিপ দুমা আচুমা ফানলে ইলি মে কাপেচো কালি বনতা দুমা সি এফান মে এ কাপেচো
1: লাগে আকাশবাণী গুয়াহাটি মহাবাহু কার্বি ডেং কেবা মিডিয়াম বি পেন মিটার ফারু প্লিরা ক্রি ইসিরা টক বরা ফক কিলো হার্স পেন ফারু টক সিরাইং করা সির কেবলা পেন মেগা হার্স পেনলে ফারু ইসিরা ইসিরা টক বরা ট্রক হেনলু পুথা দাদুন্থু আং ডেং জারি বাংলিং কে হাঙা লুঞ্জিরা লং পেন লুঞ্জির অর্জিক সেনাং কিলুঞ্জি চন্দ্রকান্ত তেরাং আলুনালাম থি নাং রাজি তোতাংতি অর্জিক সেনাং চন্দ্রকান্ত তেরাং কিলুনা লুঞ্জির